0: মাথায় কি গোবর ঠাসা আছে? জল ফেলতিস আমার মেয়ের উপরে, হারাম জাদা মারবো এক চট।
1: আটকুড়োর বেটা,
0: আমার আমার মেয়েকে বিয়ে করা হচ্ছে,
1: লক্ষ্যর কথা।